0: পাচ্ছি।
1: বন্ধন তরে সান্দনি মনসা ইনকা বন্ধন থামরি সা বন্ধন ইতামান কাপড় ওতে পাচ্ছি। হাতি গ্রো সাকসো থিও পচ্চা সান্কে মুন্যো এমনি গোতে পাচ্ছি।
2: মাতাইনি কাতাম মু সাকসো থিও মুন্যা থেনে তাইয়া দিগি ওয়া